আজি আরি কাজ কি কুতুখ কাছি রে আতা চিকে কারাত কা রুমা রখ কান্নি কাসিন কাছি কে চি নে কে তামাখ এল আতা চিকে রাত ই হারিরি নে কাবি চিকে রি এ তা কায়ম পে কিচিন তাক আলা হিরি সাহ কাবি চি কাবেচ সে চা হিরি খা সুবি কাছি কে রি আছি আরি খা কাইয়েন রে খুন রে আচক চি করু তি বান রে আলা হিরি সেহ দু চাবার সি দিয়স দেশ কহে ও হের কান ই সুবিন আহ ইসাইয়াস ইহারেরি সুতিবাহ কেন রিহা কক এখন আছেন দৃষ্টি কহে পাঁচ ইরান ওয়াচলেফ ইহার ইহার ইস্তি চেহন ইরু চাবার শ্রী দিয়স চিকিবেচ রিবিনেক রিসকে আপন রিকেন ইস্তু বিলা কাচিকে তি চহমি রিসালা রু বেহরি কাসলেন রোমান আকাশ চি কবি রি রূপে তাবের শ্রী আহাফ চারি হুয়ান চিকে রি আজি আক আরি হি আপন রিকেন রি হুয়াং হেরি আজি আরি এতাকন এস কুমারি ফারিসেউস ইরি আজি আরি কি কুতুখ চি কাছি রে রি হুয়াং আজকে কারুমারাত ইয়া এম বাউতিসার রিবিনেক তকশা মাহাতা রাত্রি ক্রিস্তো নিমাহাতা চুকারাত্রি এলিয়াস নিমাহাতা রাত্রি আলাহেরি সেহরি রু চাবাসি দিয়স রি কো চিনি পে সে চারি আচি আরি চিরে রি হুয়াং ইরি হুয়াং সুবিহ কাচিকে ইয়েন রিকে ইয়া ইয়েম এম বাউতিসার রিবিনেক পেরো চি কহল রিস কো কাহুন রিমান ইবে তামান তারুয়েচ ইরি হা কাং কাজুয়িহ কাইয়েন স্তকাবি pero kan hari hari ko pe na beh ke chinu e chin yin kaman ru kamon ta kan ri chin in sal ri ru shim bal ri ru shahab iro no hel kare hari chiri pa beta barash pa na tehri ri lugar ri ko apo ju kan ru chi ri la kenya jordan ri nu ban vi bautizar ri juan hari jesus ri ne le san ki ma kri vine paru kan ihto kri juan ni bautista ju tsat chi chok pe te ne kri jesus kari ken shumih Jarecho kari ache alah karnet li takon pero mari Dios ri chinchin nelesa ri kimakri vinekri e kocho chner wachnes i jareri nutihon chive toximir chiri chuvihin stoka kahun achin li shakan ni malashel vi chinuetien i kankovi pe panabei tokhien kamahani yeno kolon ta chuechner wachnes i yema vetamanta achke achin riha pero ri chinchin alahirisech chire de tinamit Israel Romari toxipe chubanik bautizar rikenya iri Juan kan shu ala khirisa kachuka ishubi yen kan sintet kari lo le espiritu toxkape chila chika achiel hum paloma isho koje ka paru iri ha yen ri chiri kan kamahani ka betamanta achke kari hunri pero ri dios ri yon pere hun samahre chube kan ru ala khirisa mi chik achinuet chi toxtintet chini ka peri lo le espiritu ইনো কোহে কা পারুইহু নাচিন হাকারিরি নি বানম বাউতিসার রিকেন রিলক অলেহ স্পিরিটু ইমান রিকেন তাইয়া ওয়াতামে কানসিন সাতিয়ান কা ইরোমারিনি আলাহিরি সাখ চি হারি হারি রু কাহর রি দিয়স একাই চি কেরি রু তিহো শেলা রি হুয়াং স্কিতে কেল বেহ এল রি জেসুস ই পারুকান ইহ রি হুয়াং এরা চি বিলান একাই চি কেরি রু তিহো শেলা কো চি কা চিরি হুমেহ ইহা কারি তক রিহা সুত্রত চিরি হেসুস নি আশ এল রিকেরি রিহা সুবিহকা তিচু হা হেসু ক্রিস্তলা রি আচেল আলাহ কার্নেল রি তাকম্পে রোমারি দিয়স ইরি একাইরু তিহো শেলা রি হুয়াং তকসকা কাশাহ কারি সুবিহ রি হেস কি তেকেল বেহ এল রি হেসুস ই তক রি হেসুস সুউন কান চিরি ই শেরু তত রি একাইরু তিহো শেলা রি হুয়াং চি এ তেকেতেল এল চিরি রি হা সুকুতুহ কাচিকে আচিকে নি কানো চাচিকে ইরি হেশ কি বিহ কাচিরে রি হেসুস রহ নি কাহো নি কেতামাহ আকুচি কবি রি আওয়াচোচ রাত রাবি রি হের রাবি সে চা কাচিরে রোমারি ইসরায়েলিতাস কেরি নি কি বিহ চিরে হুন তি হনের ইরি হেসুস সু বিহ কাচিকে হো ইতে ইবে তামাহ কান ইরি হে কান সে বে নাবি ইস বে কে তামাহ কান নি রাচোচ ইস এ কোহে কাকারি কেন রি হুন ইহরি Roman shakan las cuatro chi critica ih shakan shkar ih yanka rihun ka chi keri e kayiti hoshelari si akashanel a chi keri shubih rihuan iskitzekel beh el ri Jesus hakari Andres ni la chalas ri Simón Pedro re Andres na beh kash beru kanoh ri Simón ri la chalas ish beru bih kachile ketaman chi ka chi keri Mesías ike kari nikibih ri Israelitas chireri Cristo কারিরি আন্দ্রেস সুকুয়াহরি সিমং রি রাজালাল কারি কেন রি হেসুস ই তকরি হেসুস সুচাত সুবিহ কাচিরা খারাত রি সিমং রি রুকাহর রি হোনাস